ওরে গাতা পুই গো হবে না কজা না ডং ডুং মানে পুই গো ভাই ভাই আর জে স্পোক মে করার থা মাদ সন্দর হই জমড়ে জমড়ে আয়াম জুয়া জদর প্লেন না ওকে চিরাজ ইজ অবাউট টু এম হাস্তা পেগাম মোদ জোর মামু জানা জানা পখের আগলে সঙ্গে তবিয়ত সঙ্গে আল সিস্টার সালাম স্পোক মে করার থা মে ওকা ওতে চি মাদ টাপাও কা আইম আলেশ বা থ্যাংক ইউ সো মাচ سلام مامو جانا سنگے بالکل ٹھیک ٹھاک ہے بل میسج راغلے